0: বাতসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11।
1: হ্যালো
2: হাজুর, নমস্কার।
1: হ্যালো
2: নমস্কার কাকা, শুনলো ভাই না?
1: হ্যালো হ্যালো হ্যালো, অল ঠুলো সোরলে বলুস না, খাই কো বলেগো, মানে কে ভরে পাই না।
2: হাজুর কাকা নমস্কার, ম ভতিজ বলেগো, ভতিজ শুনলো ভাই না?
1: এ রাম ও হের না, মেরো তো কান মা সমস্যা ভয়ের, তিতি রামনো সঙ্গে শুননে মেসেই পাউদিন।
2: ও এই কুরা ভন্নালাই ফোন গরেগো কাকা, অইলে আইএনএফ হরিও খর্ক অস্পতাল মা কানকো উপচার কেন্দ্র খুলেগো ছ, কম মূল্যে মাই উচ্চ স্তরকো সেবা পাউন সকিন্ছ, তেই গয়ের কান জতাউনস ভন্নালাই ফোন গরেগো।
1: অনি হামি কান কম শুননেলাই পনি উপচার হুন্ছ তো ভতিজ?
2: হুন্ছ কাকা হুন্ছ, কান পাকেকো, কান দুখেকো, কান নশুননে ওয়া কম শুননে, কান করাউনে চিলাউনে, কান ডম্ম হুনে, কানকো নজিক শুননে ওয়া গির্খা পলাইকো ছ ভনে পনি উপচার হুন্ছ।
1: অনি কতি বেলা বসন্ত ডাক্তার?
2: অব ভ্যাউনু হুন্ছ ভনে ত বিহান দিউসো জানু ভয় হুন্ছ, ভ্যাউনু ভয়ের ভনে সন্ধ্যাকালীন সেবামা সাঁজ 4 বজে ভিতর নাম দর্তা গরাই হালনুস, অনি 4:30 বজে বাট ডাক্তারলাই দেখাউনুস।
1: ল ইয়ো কুরা চাই গজব শুনায় ভতিজ, ম ইয়ো কুরা টোল ছিমেক তির মনি ভনি হালছু।
3: INF नेपाल हरियो खर्का अस्पताल तथा पुनस्थापना केन्द्र पोखरा 15 नया गाउँ, फोन 061-433-342-433-640।